0: 当时是一个人
1: 我目前还可以我们是我们现在这件事就是肯定已经签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你签你